ও স্ট্রিংড ইনস্ট্রুমেন্ট কি লেকচারার জিনকার মাস্টার্স ডিগ্রি বা অ্যাপ্লিকেশন খাতিন আপ সকবা যাই https://www.mgirti.ac.mu/ পর আর্জি ভেজে কে আখরি তারিখ 3 June 2026 ইয়া পর যাকার আপ লোক সকবা যা আপন অ্যাপ্লিকেশন কে ফর্ম ভরে সেক্টর ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন তরকাদিন জুন ভ্যাকেন্সি রাখলে বা সিনিয়র প্রোগ্রাম অফিসার ফুড সিকিউরিটি অ্যান্ড এগ্রিকালচার আর প্রোগ্রাম অফিসার ক্রপ জুন কঞ্চডালু ঘবঞ্জা উনকারা চাহেলা এগো সফট কপি বিদা করে কি সিফ সফট কপি ওয়ার্ড ফর্মাট মে বাই ফ্রাইডে 5 June ইয়ানি কি শুক্রবার 5 June 2026 দিন কে 2 বজে সে পেলে পতা হেক্রেটারি অফ ফর ফরেন অফেয়ার্স মিনিস্ট্রি অফ ফরেন অফেয়ার্স রিজনাল ইন্টিগ্রেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড আর ইমেল অ্যাড্রেস হোহর খাতিন MOFARC@govenu.org আর ইয়াদ রাখি কি তোহরা চাহেলা হ্যাঁ ফর্মা বা আচ্ছা সে ভরে কে আর এগো কভরিং লেটার ভি চাহেলা তোহর কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স খাতিন আর ইয়াদ রাখি কি তোহর কারিকুলাম ভিটাই 5 পেজ সে জাদা নেই চাহেলা রে কে একর মে তোহর সার্টিফিকেট কপিজ অফ ডিগ্রিজ ডিপ্লোমাজ আর সার্টিফিকেট চাহেলা রে কে আনসার্টিফিকেট কপিজ অফ সার্টিফিকেট তোহর নেই অ্যাকসেপ্টে হই তোহর দাত লিমিট এজ তোহর জন উম্র বা ও চাহেলা সকান দিজন সে জস্তি নেই রে কে আর আপ লোক চাহে তো সকবজা ই ওয়েবসাইট চেক করে http://foreign.govmu.org ইয়া তে ফির SADC ইয়ানি কি সারেক সেক্রেটারিয়া https://www.sarek.et নম্বর সকবজা যাই আর্জি ভেজে কে আখরি তারিখ 5 June 2026 সেক্টর ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন কমিজা কম্পিটিশন অ্যান্ড কনজ্যুমার কমিশন খোঁজা তা ইয়া পর ডাইরেক্টর কোঅপারেট সার্ভিসেস আরবিক ট্রান্সলেটর আর ফ্রেঞ্চ ট্রান্সলেটর আপ লোক আজ ইন্টারেস্ট দেখাওয়া থাকা তো অ্যাপ্লিকেশন খাতিন সকবা যায় মিনিস্ট্রি কে ওয়েবসাইট পর যায় আর ই https://foreign.govmu.org/pages/vacancies.aspx আর কমিজা সেক্রেটারিয়া খাতিন https://www.comeza.internet/ আর কমিজা কম্পিটিশন অ্যান্ড কনজ্যুমার কমিশন খাতিন https://comezacompetition.org/ জিতনা ভি কোচদা লোক ইন্টারেস্টেড হওয়া যায় এগো সফট কপি বিদা করিয়া তোহার অ্যাপ্লিকেশন কে ডাইরেক্টলি টু CCCC ইয়ানি কি কমেজা কম্পিটিশন অ্যান্ড কনজ্যুমার কমিশন আর রিক্রুটমেন্ট @comezacompetition.org পর সকবজে যাই আকার কপি বিদা করিয়া মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার কে রিজনাল ইন্টিগ্রেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল ট্রেড আর আর্জি ভেজে কে আখরি তারিখ 17 June 2026 প্রাইভেট হাউস হোল্ড খাতিন জুন ভ্যাকেন্সি বা হাউসমেট কে রিজন নুভেল ফ্রান্স অ্যাপ্লিকেশন খাতিন কল করিয়া EIC রোজবেল 627-4833 পর হাউসমেট জুন কচি মিলিতে খাতিন জরুরত বা একর খাতিন কল করিয়া EIC কচি মিলিতে 435-55-30 ইয়া 435-33-52 ইধার মরিশাস ইনস্টিটিউট অফ ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট জন ইনটেক July 2026 কি বা নলেজ বেস ট্রেনিং সেন্টার মিলিটারি রোড পোর্ট লুইস ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্সেস ইয়াঁ পর কুবা ন্যাশনাল ডিপ্লোমা ইন অ্যাপ্লাইড মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ন্যাশনাল ডিপ্লোমা ইন বিল্ডিং সার্ভিসেস ইঞ্জিনিয়ারিং অর ন্যাশনাল ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং জাদা জানকারি খাতিন ফোন করিয়া 206-1800 পর ইয়া তো ফির ইমেল হ kbtcregistry@mitd.mu আর ওয়েবসাইট সক বচ্চে কে করে www.mitd.mu আর ভ্যাকেন্সি খাতিন আপ লোক সক বজা চেক করে https://mauritiuschops.govmu.org/readnews/vfzssmqwovgqvda9 ই রহল তোহর খাতিন ভ্যাকেন্সি আবি পাবলিক সেক্টর মে আজ হামনি ভ্যাকেন্সি দেখব যা তো পাবলিক সার্ভিস কমিশন মিনিস্ট্রি অফ ইনফরমেশন টেকনোলজি কমিউনিকেশন অ্যান্ড ইনোভেশন ইয়ানি সেন্ট্রাল ইনফরমেশন সিস্টেমস ডিভিশন খোঁজাতা অ্যাসিস্ট্যান্ট সিস্টেমস অ্যানালিস্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সিস্টেমস অ্যানালিস্ট একার খাতিন যাইয়া এই ওয়েবসাইট পর https://psc.govmu.org/ আর্জি ভেজে কে আগ্রে তারিখ 15 June 2026
लोकल गवर्नमेंट सर्विस कमीशन आज आप लोग काम खोजत हुआ तो यहाँ पर तोहरा बता दे ला जा जो वेबसाइट बा http://lgsc.gov.org पर जाए के तोहरा एप्लीकेशन